লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও খুড়া পর পরফাই পড়া মিনিট ভোকে বা পর চকসে রেডিও নাকার জুদুন কেদ আনার আদা পানিলে লাটার রং ফার পি আদা পাকার দম না পাজে রাখছে পিনি কে চেং সিয়া ট্রান্সমিশন ইংপু পনিকল পিনি কে চিটি নিফাই ক্রেসের কে ভমতি আর্নি জাইমে কিবাং লাকে এফ এম বেন লং পেন ফারুই সিলা তম্বর সের কে মেগা হার্স লাপেন নিউজ অন এয়ার এফ পেন টানালিটুম কেদো আনা চাই মেকটা আর্জুলং ইকজে পিনি কন্ট্রোল রোমালং সায়ার পুকে দেং টমেন কে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব লাপেন ডিউটি অফিসার লাকে নিকা তারোপি

tenangletom asonson karbi lonbarem arjeklongje lapen porphai for a minute phokeplo tenangletom lamjer acha megang nang longpen kadom timong pipen lamjer ke than arjeklongje lapen porphai troklo tenangletom ak kishan wadi acha megnangletom arjeklongje lapen পরফাই ট্রকলমিনি ঠং কেবলতে নাংলিতম আসনসন জুবিন গাডালো নাংলিতম আরজিক লংজি লাপেন পরফাই ট্রকসিলতে নাংলিতম কার্বি ডেড লং রিচিং হানালোন আরজিক লংজি লাপেন পরফাই ট্রকসিলা মিনি ক্রেপ হলতে নাংলিতম আসনসন আসাম মিসালুন আরজিক লংজি লাপেন পরফাই ট্রকসিলা মিনি ঠং কেবলতে নাংলিতম অক পুরানে চাই মেগাং ডেঙ লং প্যান নালিটুম চিহু চিপুত আর জেগলংজে লাপেন পরফাই নর কেবলতে নালিটুম আসনসন ইংলিশ আলুন আর জেগলংজে লাপেন পরফাই নর কেবল মিনিক্রে ফলতে নালিটুম কেপাথু আচাই মেক আং ডেঙে লং প্যান তাম হিদি রং পিপি লাপেন ফান্ডার তে রনংবং চিহু চিপুত আর জেগলংজে লাপেন পরফাই সর কেবল মিনিট ক্রে ফলতে নালিটুম লামজের আচাই মেক আং ডেঙে লং প্যান ফান্ডার টেরন পেন লামজার কেথান আরজিক লংজে লাপেন পরফাই সুর কেপলা মিনি ঠং কেপলো তেনালিতম আসন সন কার্বি লুন চে থাকালুন আরজিক লংজে লাপান এন লোপিনি এ ট্রান্সমিশন আলং কে রোড কে পারজুজি আজাই মেকে লাকে আকাশবাণী ডিফু জয় মেকে বাং লাকে এফ এম পেন আলং পেন ফারুই সিরা তো বড় সুর কে মেগা হার্স লাপেন ইউজ অন এয়ার এফ পেন টানালিতম কেডো অন আজাই মেকটা আর্জন ইকজিয়ে নন স্টুডিও করিয়া পর পরফাই ট্রগ্রাম মিনিট ফ প্লেং চিরক ডকল লাসে দিল হি পেন কাপাচাটা ইংলিশ আলাম পেন বেরটা আর্জিক লং পং

0: alangli chephong alangli lonjer arjek sinang.
1: Nilimen thomsing taru, nili dak teke langjun dak panisido, rong men lang tuk taru rong. Nili non mati agajada avar saita ave la sinili kiti fi chuklamik bong. A kiti bang ke soga kiti. La so bang ke pudamlo pulote aprang hot bang ke general mati di. Ala so bang ke chiri silong linpri linthol ansi enig de. আমি নদিন বাংকে বজার হিঠি কুলা দলকে না মাছিলি পেনা মাথে দি মনে বাংকে চমুসিটা চিতিম বা লিনথম ওলাসমসি এনচদ মনে বাংকে লাবাংকে ফার্স্ট আদিম লাঙিক নাম পো আদিম বাং পাংথাই নাম পো লাসোদে লোতে আচিলিয়া বাং নিমিক নাম পো লাচিলি কিনি নাংজিয়া বাংকে ফার্স্ট আচিলি আসক হে লাং এজো নিমিক নাং পো সোপেন আংতান মতে বাহেরা লাইজি আকলাস চিলি এবং আক পুথত লংলে থাক বস্তা পেন নসন তুসিতানি কিনিম হুদবাং বস্তা পেন জংসি ইউজ ফুলোতে আর বস্তা পেন থক এক এক নাম পো আর লংলে থাক লং বাং কে দাগ বাং সে আকো পিমালা রং পাবাং দাবজি ফান হে লোক চাম পেন এসন অফ সি দ্বীপ লং থির নাকি লাসো বাং কে আকো জনি বাগ দ্বীপ লং নাকি লাবাং খালা রং কে পাবাং ই দাবজি পা ফান হে রং বাং বাং ডাপ্রাং চিলি বার দেবতে চিলি আলাম বাংকে চিলি কে বার হুত বাং তা হার বাং পি পনিক নাকি নন লম কে লাহিঠি কুলাত লং কে লং হে লাগা পাথে দাবি পো হার মুখা পি পন নাকি কে কে বার নি তা আন পেন জং সি মো বার দেব পেন আথি হে লা নিক্রে ফ নিক্রে হিনি কে চক পেন লা নিক্রে ফ আং বং লা সং বং সে আবার সাই কে কে দো ও কে কালিল হে সিতলা পেন সে পুরে ইন্দু নিকব কারণ
0: লাবানপর নলিটুম সনসিং তারোপেন আলাংলি চিফং লপেন আলাংলি লুঞ্জির আর জুই লংটংল আদুন্থু আং দেং লাকে পিনি আসার লামথে পিনি আসার লামথে লাকে দংকা আরয় আকানি আনাম পেন পুডেডেড মাতে আনাম পেনসি কেলং লামথে কেমান আপ্রাং হুদ কার বিয়খাই কানি কেচো চিহুং পিক লাসোয়ালাম কে থেরাক মেমে সিটা চিকুবির ওয়েক নাংজে হালাসোয়া হুদ কানি কেচো আলামো পেন্সি কেমান আলামথে ইনুদ আমনে ডংকা আরং দামলোতে কানি কে আকেজয়সি লং জীবন পুসি কামাথা সিটা আনাম পি নাং কগলো আথে কে আনাম কে দোকক আহরমুকে আনাম পিবেক নাংজি পু আফান লাসে সার পালাম থেলো ডংকা আরং আকানি আনাম পেন পুদেদেদ মাতে আনাম পেনসি কেলং পিনি আসার লাম থেকে লাপান বেদলো লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্বি লুনবারিম অজয় মেগাং ডেঙ্গালং পেন আম ই তিমং পি কিলোন আলুন আর জুয়েক সেনাং আলাংলি পেন কিলুন জি আলুন কে সের কিংজন আথং আলুতুন আপরম আলুন

0: on the India-Canada Comprehensive Economic Partnership Agreement, or CEPA. During the meeting in New Delhi yesterday, both sides reaffirmed their commitment to expediting the negotiations and concluding the agreement at the earliest. The CEPA is expected to create new opportunities in trade, in goods and services, investment and other areas of economic cooperation. In a social media post, Mr. Goyal expressed confidence that an early conclusion of the CEPA would help realize the shared vision of significantly increasing bilateral trade and further deepen the India-Canada economic partnership for mutual benefit. India has expressed deep concern over the escalating security situation in the Red Sea region. Briefing media in New Delhi yesterday, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal condemned the attacks on Saudi Arabia's sovereign territory, including attacks targeting civilians and economic assets. He said India had also issued a statement following the attempted attack on the holy city of Mecca. The Central Bureau of Investigation, CBI, has registered an FIR against Reliance Capital Limited, Mumbai, in its former chairman and unidentified public servants, among others, in connection with an alleged LIC investment fraud. The case was registered on the basis of a complaint filed by the Life Insurance Corporation of India, or LIC. According to the complaint, between 2012 and 2018, LIC subscribed to 5 non-convertible debentures worth 3,900 crore rupees issued by Reliance Capital. The funds were meant for general corporate purposes, funding requirements and refinancing of existing debt. India has been ranked first in business climate among 40 plus global markets in the latest Business Climate Survey 2026 by the Swedish Chamber of Commerce in India. Commerce and Industry Minister Piyush Goyal shared this information in a social media post. US President Donald Trump said that the United States has reached a deal with Denmark to strengthen the American military presence in Greenland, ending months of tension over his repeated calls to acquire the Arctic island. And that is the end of this news bulletin.
1: কুডা 100 গ্রাম পেড়া দিও
2: 250 গ্রামৰ তলত নাপাব
1: আরে কিয়
2: মিনিমাম কিবাটাটো লবই লাগিব ন
1: আরে ভাই আজি কালি ব্যাংক একাউণ্টটো মিনিমাম ব্যালেন্স নিবিচাৰে
3: ব্যাংক একাউণ্ট মিনিমামো না লাগে
1: হয় বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউণ্ট অর্থাৎ বিএসবিডি একাউণ্ট ইয়াত মিনিমাম ব্যালেন্স না লাগে কিন্তু লাভ বহুত আছে এটিএমৰ লগতে ডেবিট কার্ড মোবাইল আৰু ইন্টারনেট ব্যাংকিং পাসবুক চেকবুক সকলো পাব হেও কোনো মাসুল নহয়া কই
2: দিদে ভাই
4: আরবিআই কয় বিএসবিডি একাউণ্ট মিনিমাম ব্যালেন্স নহয় ম্যাক্সিমাম লাভে হঠিক
5: লাকে আকাশবাণী ডিফু জয়মেকে পেচেটক পনবম লাকে এফ এম বেন লং পেন ফারোই সিরত বড়সরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালিটম কিন্তু অনাজায় মেঘটা অর্জল এক জি আজন্থু ওভে আজায় মেঘাং ডেং লং পেন আর্জন কিহি পেনটা ইসি কেরিয়ার মাতে কেরেং ইয়েবার সাইপুথা জিতা রং পিপি লাপেন রূপজিলি ইং টিপিয়ংবং চিহু চিপুত আর্যিক সিনা

0: পিনি নিলি তুম লাদাক আর জানকি আপু থাকছি চিহুত চিপুত পা দোপঞ্জিয়া ফানসি বড়ি ইকল আলাংলি কে নোট আর টাকি জুম হেক পেন সোয়ার লং বং পেন আর জানকি এসাই কে ক্লেম চেং বাং ফিল আলাংলিয়া মেন জিতা রং পিপি লসি কে চেং সি নিলি তুম আলাংলি ফান আকাশমণি দিফুয়া হিন পেন আকারডম পা জিরিকল
1: কারডম
0: তাংতে কে চেং সি নংলি রেডিও কার জরার ফান নংলি মেনা কে চার্লি আপু থাক নংলি চেথানিক জিমা
1: অলাল প্রাংসি কে আকাশমণি কার জুতমান তিন হাসি মে কারডম পা জিরল নিলি মেন লকে জিতা রং পিপি নন এ চার্লি বম লকে দা ফার্স্ট সেমিস্টার ডিফু গফ কলেজ সং চার্লি বম নীলি রং মঙ্গে দাক ডিফু সেরাং লং নিয়ার জেন বি হোস্টেল লাল নীলি নন সাইক্লেম বম লাবাঙ্কে মহর কিহি লাপুনা সিক্লেম বম লাপুনা সি নন

লাকে আকাশবাণী ডিফু জয়মেকে পেচাটাক পনবম লাকে এফ এম বেন লং পেন ফারুই সিরো তো বড় সিরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন ডানাং লিটুম কেডো অনেজাই মেকটা অর্জুল ইকজিয়ে আদুন্থু কার্বি লামার জানালুন আজাই মেগাং ডেঙ লং পেন আসন সন কার্বি লামার জানালুন আর্জু ইকসিনা আপ্রাংসি একাইমং ওয়ে লামার জানালং পেন জিতেন তিরাং লাপেন অল্পনা ক্রোপিয়ডম পেন কিলোনালুন আর্জু ইকসিনা আলু নলাম থে আপর আপর পেন

লাপনাপন আলিটুম নেকাং হন লামার জানা লং প্যান মঙ্গল রং পিলা প্যান বারুই রং পার পিয়া তুম প্যান কিলো নালুন আর জিগলং টংল নাংলিটুম কার্পি লামার জানালুন কার জিগলং বামলাকে আকাশবাণী ডিফু আলং প্যান আদুন্থু দনবারেম লামার জানালং প্যান বিজয় তেরাং লাপেন কিমসি তেরাং পিয়া তুম প্যান কিলো নালুন আর জুয়েক সিনা আলুন আলম থে আই লভ ইউ।

লাগে আকাশবাণী ডিফু জয়মেকে পাচিটাক পনবম লাগে এফ এম বেনালং পেন ফারু সিরা তোবরাসুরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টেনালিটুম কিন্তু অনাজাই মেঘটা অর্জলং ইকছে আদুন্থু হিন্দি এলুন আজাই মেঘাং ডেঙ্গলং পেন জুবিন গার্ড পেন কিলুন আসন আসন হিন্দি এলুন আর্জু ইকসিনে আপ্রাংসে এ খুদা পলন আর জুয়েক সিনা জুবিন গার্ল পেন এঞ্জেল রায় পেন কিলন

লাফানো পর নালে তো জুবিন গাটালুন কার্জিক লম্পম লাকে আকাশবাণী ডিফু অলং প্যান হিন্দি আলুন আচ্ছা মেঘাং দেং অলং প্যান জুবিন গার প্যান কিছু সিকিলুন আলুন আর্জিক সিনা আলোন আলাম থে জিয়ারে জিয়ারে

0: CEMR pu dengdun pitlo nihang rongphar inut karbi alam aki kachinghon lapen methang karbi akhaya phan kachinghon thekpik anparta alangli inut lun ketok abang lapen teot kipi abang khai kaching thur alam alangli ketok alun karbi angbong pinang am chethanglo bangso alun pini arni anta arju abang do olang lapen bangso alun কার্বি আখায় আফান কং থুরপন আলুন আসনসি নাংছি মানলু আলুন আঠেকে লাপু হেনলু থুরনন থুরনন সো কার্বি দোয়ান উন্নতি আতোয়ারলে দামনাং বাং বাং আখায় আন দামতাংলো এপ্রাং ইলি সো কার্বিতা দুন পাপ্রাংলো নাং বাংসো আলং জুর পেনতা আলাংলি নিহাং রংফার খাই লংরি কচিংহন আংথে খেক লংলু আলাংলি তা bang bang akhai ason karbi akhai ta kapaching thurji aphan lun pen anta bonda ponlu lapen methang alam aki kachingon pathi ponlu bonta karbi akopai kilangnu asonlu farukre sirkaira phoke branar kep aningkan alangli rong chiwai juilu arong kachiwai ahut alangli pari suchit arta thongkep nanar kep anwetla alangli rong phara sang ho ke klem ke dam akam alamo pini anta klardaksi dolang
1: lapon por nalitum nihang rong phar akai lapen asaya lamo hevaling tipi pen lamjur ke than arjik long tanglo tire makai acha megang deng along pen adun thu khorsing terang karbi khai আসংজা আপুথা ধনেশ্বরিং টিপেন লামজুর কেথান আর্জুক সিনা
2: খরসিং তরং ইনুদ আনং গেতাম লাপেন খেয়া ফান কাচিং হন থেক আসংজা সারপু আলাংলি ফারুকরি সিরকে প্রা থ্রক অনিং কানসি পিরঠি হাচিলু আলাংলি মাহাং কে থেক আদিম কে বতেরাং লাংসুয়া দুম কে দু রংলং চর আলংসি আমাং থেকলো লাবাংসু আদিম কে ইংলং পু মতে সিংহাসন আংলং আদুং কেডু জরলেপ থেদং পি আরিসি দোলু খরসিং তেরাং হেনলু মিকির হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল আলং চিফ এক্সিকিউটিভ মেম্বার মতে সিইএম কেমান চেং আবাংলো লাপেন আলাংলিসি কার্বি আংলং পেন্টা মেম্বার অব রেজিস্ট্রিভ কাউন্সিল আসাম মতে এমএলসি তা কেমানুন চেং আবাংলো লাসে আলাংলি ফান রেংটি গাহুটকে খরসিং মেম্বার পুসি আমেন লাপেন আনং কাজে থাংটা দোলু খরসিং তেরাং আসার বুড়া আমেন কে লঙ্কাম তেরাং লাপেন আসার পি আমেন কে কাকু টিসু পি পুহেলু লঙ্কাম তেরাং রেংটিক আহুটকে দুয়ার দিশা মৌজা আমজাদার আর পুসি কে দেঙা বাংলো ফারুক ক্রিসিরকিরা ক্রিথ্রক্সিয়া নেংকানসি খরসিং তেরাং স্কুল কেদুন চেংলো আসুপু খরসিং তেরাং আফান লু কেপা থেকজি পুরা আসার বুড়া লঙ্কাম তেরাং আবাং খরসিং তেরাং আফান গোলাঘাট আন পন্ডেসি স্কুল লং আমেন থাপদুনলু আলাংলি কেদুন চেং আই স্কুল আমেন কে গোলাঘাট আমলাপতি এম বি স্কুল ভেলু লাকে গোলাঘাট ডিস্ট্রিক্ট আলুসি কেদু বন্তা খরসিং তেরাং আবাং ইংটেং থ্রক আনসি চার্লি থেকচটল হেম কুপিনে আকিসুং কেদু কক আজৈনেসি লুগ চার্লি থা ইংটেং থ্রক আনসি ইংটন নাং ককলো লাপেন সাই জগজগ সি পুথত গোলাঘাট পেন হেম আন মতে থার্মিত আংলং আন চেবাং থুনাং জুইল গোলাঘাট পেন বাংজুই আফি খরসিং তেরাং তা পিসুসুমি এনলো লাপেন আফ্রাংসি আচর আমেনকে কারেং রং পি পি পুহল আলাংলি পেন কাচুপাথেরাপ কাসুমার কাদুগবে বাংফদু লাতু আমেনকে লাপুহেলো কাদম তেরাং পি কাসাং তেরাং পি সিকা তেরাং পি সাঠে সিং তেরাং লাপেন খয়া সিং তেরাং লাসংসি খরসিং তেরাং আকায়ালং কাদুগবে আচর বাং ফদু লাপেন আচুপাথেরাব আসুমার আফাইতা দুউ লা বাং ফ আচর আটুয়া মেনকে কারেং রং পিপি কারে রং হাংপি হিমিলি তিমুং পি কাদে তিমুং পি লাপেন কাবে রং পিপি পুয়ালু লাপেন কাদুকবি আসুমার বাং গৃহিণী বাচুথেরাব দু লাবাং সুয়াং বং পেন এনু দাবাং আচর আমেনকে হিমিলি পুহেলো লা আলাং লিগে কার বিপি কালি বন্তা শিলং আলং কেদু এনুত খাসিয়া আনিমসুপি আবিথু আলং লিফান আকুর লার ফিসি হিমিলি তিমুং পি পুসি কার্বি আরন আতেং পেন কার্বি আকুর পন্দেলো তাপেন কার্বি পি সি পাজে ক্রংলো লবাং পি পেন আলং লি আসুমার বাহিনী দু কাচুপাথেরাপ আমেন কে বিবি মার্জুরি তেরাং পি লাপেন খুলুং

0: আহর্ষি বাংসু আপির ঠেপেন আরং চেবয় জইল আং ইয়ারং চেবয় আহুত আটা কে নিংকান ফ্লিকেবাসির কেপ আনবেদলাম লাসন সি আলাংলি সারসে পিনপর আহসি আজু নাম নাং জইল লাসিল কার্বি সোলাংলু আরাতা আনি অয়রুইসি দুলু খরসিং তেরাং আফান খরসিং মেম্বর পুতা আমেন কাজে থাংলু আলাং সি কার্বি আংলং ডিস্ট্রিক্ট কিকিম টেকাং বাংলো লাপেন মিকির হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল চিফ এক্সিকিউটিভ মেম্বারটা কেমান চেং আবাংলো লাসং সি কার্বি আংবং পেন এমএলসি মতে এমএলএ তা কেমান চেং আবাংলো লাসে ইলি তুম খরসিং তেরাং এমএলএ আফান নিশুরিতা তেংনি কার্টাং আলাংলিকে কার্বি খেই আসংজা সারপোলো লাপেন নিশুরি আর্নিতা নিং ইংটির এট পেনসি আলাংলি ফানতা চিকিমু বেড়ানাংপো লাসং সি মো কেবাংজি নিশুরি আর্নি সিতামে কার্বি আসংজা সারপো খরসিং তেরাং আকেহাই আফান কাছকি মু এয়ার জিয়াফান পুরা কার্বি আলং অটোনমাস কাউন্সিল হিন পেন্টা এসি কে থেদুং খরসিং তেরাং এওয়ার্ড তুরি হিনির নেরকেপ আনেংকান সি সেংপনলো লাপেন আনেংকান ওয়াংটা ওসি কাজি ক্লু নিখাপ ইংকর কে থমার নি মতে কাউন্সিল ফাউন্ডেশন দি কেতালন আর্নি এনুত আপুন চাকে চক আবং ফুয়া ফান বাংসু আদর কে দু আনং ই কিপাজির পনেলো
1: লবণপুর নালিটু দিরিমাকাই আজয় মেগং ডেঙলং পেন ধনেশ্বরিং টি পেন লামজুর কেথান আর জিগলং টংলং লাকে আকাশবাণী ডিফু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদা আগলে আবেদ সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

নিহাংনি তরকাই লোন আজয় মেঘং ডেংলং পেন আদন থু বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জনেটি বড় ডোম্পেন কিলোনা লোন আর্জিক সিনাং আলোনা লামথে অগ্নি যায় থ

লাপনাপন আলিটম বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জনতি বড়ো টুম্পেন কিলো নালুন আর জিগলং টংলো নিহাং নিতুরখাই লুন আজ মেঘং টেংলং পেন আদন্থু আশো কেম্প্রাই কিলো নালুন আর জিগ সিনে আলো নালাম থে পিঠি দুকৃপো

0: running kan nili taralang sulong junel pen se hasut kenang chepati dun wang bom lo nili duet song labang subang nili sikananong esipon lo pendela so pena phi bang nili ta nili chor chiri lo hem jobo che lo mat si nili bang ka chepati bang ge nili ington dun kok lo mina mina silapu recording phan se jebor irong lo isomarta do masi chepati long ke dun elupo masi bu hem si charlie bom masi nili pini program lo polo tang de lundun dun bang nang hang lo pote lundun po an ben koras da me bang nang hang lo pote lundun po ta ka che pati long bang gela so pena phi bang ni lige don no ne dalo ki luna bang ge non putok ta ni lige koras po noi solo po noi nyang hang long an sa da me ni lige un an ge gang ton non de det ki ri dun de det phan se non puta bor ilang no hok le ni phan nang hang pu sa da me ni jong he le ni mena asai ong pu sa da me ni bor ipen si ni che tong dun si ni lundun la pu son si ni li che thek long ge ong la pen de non sa da me ni li un an ge bor ibom lang ing ton te la
1: chorop pig la tang te nang li la lun bang ki karbe lun det si ki lun ma mate ka pre ka jati lun la pu son ki lun ta do la
0: ni li bang ke karbia lunta lun anben ka prek ajatia lunta nili lunpon bom program lo pulotang te sitame recording ke karbia lunan cholang nani stage program aju cultural night ba narlo pusitame lason pulotang te nili penangan asamis lun hindi lun lahai lun lunpon bom program pini long bang ke he la se karbia lun bang king ton pon pile he la ke along tin sitame la so pentang ke jok pon thumbom po ka prek ka khai বহুত পেন বড় লুন তা লুন দুন লুন পন পুজো
1: তাংতে নাংলি ফান পুথনাকার জুজি গেলা পুল নাংলি নিং কামাথা মানে নাংলি কিছু চিনিয়া তেং পুলোতে নাংলি লুন কলো স লুন আবাং সে অডিয়েন্স মাতে রাধা তুমকার জুনিং গে হাং ল
0: নীলি লুন বাং হে রাধা তুমকার জিং গে হাং বাঙ্গে মিসি কই নীলি কিছু থেকলং বাঙ্গে লাবাং সলুন বাংলা জুটাং জুবাত পালুন বাং রাধা তুম আনিং তক ও সি নিলি যে থেকল হেম সরকে তক লুন সে রেকর্ডিং চেং ল রেকর্ডিং চেং মিন্স তামি মনে তুম লবং সলুন বং প্রোগ্রাম সরাম লং পোতে মনে তুম ও সমার তুম সে তামি কি কানা তুম জি থেকলং ও লু আদুন থু বং থু নন আনা বাংকে চুনিং পেন আনা বাংকে নিলি জি থেকলং বাংকে লাহেন লু নিখে পালু বংসি রাতা তুম আংকো আনিং গে জি থে ফান বং থু লো লাজিরনি বাংকে রাতা তুম একসেপ্ট লু পুসি নিলি মাথা
1: তাতে নাং লিগেলা কেচেং কে নাং লিলা জোনস জোনেল পেন্সিল পুচে পাতে দুন বম সে নাং লিলা লুন কি লুন আচ্ছা তাই লং মাই কে বাং লাসে নাং লিলা অডিও ক্যাসেট আলং বাং কে নাং লি ফান কো মাছে নাং পালুন চেং ল
0: নীলি ফানা পালুন চেং রেকর্ডিং চেং বাং কে নীলি কেচেং সি বাং কে হাসো নি মেনাতা চে বর ই বম বস্তা মি উন এডেল তাঙ্কা পয়সা কে দৌড়ি মাসি হেম সরে তক আলুন সে রেকর্ডিং চেং ল পেনতে নীলি ফান হাত ধাকা হুত নীলি বিহাই স্টুডিও লং সে নীলি রেকর্ডিং চে লাদাখ বাঙ্গে নীলি ফান বাঙ্গে লাসোদাক বাঙে স্টুডিও ফান নাঙ পিপিডো না বাঙ্গে নীলি হালা মোহন সিং টিসু আলাংলি সে নীলি ফান তাঙ্কা মহাস তামে না পাদর দুন লাবং সলুন লং বাঙ্গে সে আলাংলি ফান তামে নীলি হেন পেন চুরো ল পেন কুর বাং থা জির ল আিঠু বাঙ্গে বাং বম বাং বম বাঙ্গে লাগে কমানি মনে ব নাংলি সে জুমিসেন নীলি নাং পিপি দুন পো রেকর্ডিং না ময়দা প দু মিনিট বাহিনী দুথু লং বম আং বম পেন পেন দে আংকো আহুত পেন বাঙ্গে হেম সর সুতামে উলাই পুন লু না ময়দা পো প আলাং সুতামে নাং পি দুন দুন সেলা পুষি নুন পুতা বাং বমলো চুলি বমলো রেকর্ডিং বাঙ্গে হে
1: তাংতে নাংলি ফান লাপু হেলোউইং আদিম পেন সুতামে লা লুন কি লু না ফানাং চোফা লাপু সন্তান দুমা
0: হেলোউইং পেন কার্বিং লং পেন আং তান পু বাঙ্গে আবিলাং সুতামিলা কার্বিং লং আদাং আন বাঙ্গে নাং হাং সি কে অংলো নাং আন আদিম বাঙ্গে হে নাং কে হাং সি কে অংলো নিলি চে থেকলাম লং বাঙ্গে সুতামি নিলি কার্বিং লং তান পেন বাঙ্গে চে থেকলং ও এলা মেনটুনিলা প্রোগ্রাম গ্রুপ পেন পুলো তাংতে রাসৌসি পু কোরাস পিনে বাংসি লুন দুন দুন হে কার্বিং লং আং তান বাঙ্গে সুতামি হাডাক সুতামি কোরাস লুন দুন পুপো কোরাস লুন লিয়া প্রাং প্রাং সুতামি সোলো লুন থানাং তোমা টিম পেন বাং বো পুপো লা নীলি ফান সিনাং পা লুন লুন দিদি আসে হাডাক সুতামি লুন গে লুন বম সুতামি নীলি ফান সিঙ্গুল পু না ইনভাইট বিনং পু বাঙ্গে কার্বিং লং বাং তান বাঙ্গে নীলি চে থেক লং বাং কম লাং বন সুতামি কি লুন দুন বাঙ্গে লুন বিগলো কার্বিং লং পেন আং তান সুতামি পেনাং আনা ডিম গে হে নীলি হাত ডাক সুতামি বাঙা ডিম বাঙা খাই উলুপতে বাঙা খাই লুন সুতামি নীলি লুন লুন সেলা কোরাস লুন লিয়া প্রাং প্রাং সুতামি নীলি ফানাং পা লুন প নীলি লসন সি লুন পন বম দাম বম
1: চুরুপ পেগল তাংতে নন নাংলি ফান নাংকার জুজি গেলা পুল নন কিথুর মি আউবে আলুনসিপি লুনসিপ পোতম ফান নাংলি হিন ফ্যান কুপি নেকে থান জিল পুসন্দম নন কিথুর মি আলুনসিপি লুনসিপ পোতম ফান
0: নীলি হিন ফ্যান গে থান পঞ্জি পু বাং

লোক আছে, ও কি জ্যোতিষী আর নৃপতি হক পণ লোক। আশা মারা রাতুম কাছে ঘনালুম সে পজু বিনকার কারণ কাছে ওয়াইপি নিঙ্কান ইসি কেচক আর নিল নিঙ্কান ঠংকেপ সসিয়া পর লুতুন পিঠি আলং আং হয় কাছে রাইডুন জুবিন গার্ক আসামি সালুন পেনাপাড়া বাংলা হিন্দি লাপেন পেনাং আলামথি আলুন লুন পঞ্চি মুনির আনিং রুং পনলো লুন কেটক বাংফু লুন আটে অত বাংফু চেপার জান বাংফু লুতুন কাচারি বাং লামার জান চারি বাং কি থিপ কেথেং বাংফু হির বাং লাপেন রাত আসাই কেক্লেম বাংফু জুবিন গার্ক আকাই আলং ফাইপ লিক কেপ আলামথি পেন জির সুরি থংকেপ রানের কেপ সুসি লু নাথাপ পঞ্চি উবি কি মিয়াতুম ভান লুতুন আনং এ পিটে কাংলো আসামিস লুতুন পিঠি আলং কাই কি মি কাবন্দা পঞ্জুবিন গার কে ফারু ক্রিসির কেবরা টক্সি কেবরা হিনি আনিং কান ফাইকুনি নি ফাইক্রি নের কেপ আনিসি মেঘালয়া তুরা আলং পিঠি হাচিলু ফারুক্রে সিরকেবরা সিরকেপ কেবরা হিনি আনিং কান আনামি কাপু আলু না থুই পেন লুতুন পিঠি আলং আকেং কাম কাজে জর্ডুন জুবিন গার্গ উবি কি মিয়াতুম ভান পুথত আসামিস উবি আলু না ফান আনিং কাপিরুং পন আহিন পেনাং আর ডিজিপি পনলো বাংলা লামারজান সুধু তুমি আফারমান সুরিহিনী রাফ আনিং কান বঙ্গ লামারজান ক্রিটিক আনং এ আহিন পেন বেস্ট মিউজিক ডাইরেক্টর আনং এ পিপনলো সুরিহিনীরা ট্রক্সি আনিং কান হিন্দি লামারজান গ্যাংস্টার আলং ইয়া আলিপু আলু নাফান আলাংলি জুবিন ইন্ডিয়ান গ্লোবেল ফিল্ম অ্যাওয়ার্ড লাপেন স্টারডাস অ্যাওয়ার্ড লুন্সেপু আনং এটা ডেংপনলো ইংলিশ খাসি আলামারজান ইস ইকোস অব সাইলেন্ট আফান জুবিনগার্গ বেস্ট মিউজিক ডাইরেক্টর আমান পেন রজত কমল আনং এইটা ডেংপনলো আসামি সালুতু নাফান আকিমি আর জে কে পিপন সুরিহিনীরা ক্লিপ ক্রেপলি আনিং কান জুবিন নাফান রেনেসা আসাম আনং এইটা পি পাজির পন্টাংলো লুন্সে পো জুবিনগার্গ আরং কাছে ওয় আর নি আলাংলি ফান চিকিমু পনসি স্টেট আদাং আলংতা নিথম আসাই ডেংপনসি জুবিন দিবস তালন আর জুপনলো ডিব্রুগড় হাওয়ার আলংতা জুবিন দিবস আপুথাক আসনসন আসাই ডেংপনসি তালন আর জুপনলো জাপান ইসি নাগোয়া আলং পিনি ইংলেং কয় এশিয়ান গেমস পাথু পাংচিং পন্টাংলো পালামা মিজুহু স্টেডিয়াম আলং পিনি কাপিডোপন কাংপু আমে আলং অলিম্পিক আনং এ গেলং বাংফু শুটার মনু বাকার লাপেন সটপুট কাপাথু বাং তাজিন্দার পাল সিং টুরে সি টিম ইন্ডিয়া আলামা পেন আপরাং জাপনলো বীরটা পানসি কাংটনিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে চিটিয়া চিকলো নিফাই ক্রিসির কে ভমতি আনি কার্বিং ডেং আলং নীলি বন্তি টিমুংপি কাদু কাবিয়া ফান্ডা কার্ডম পাজিরসি কার্বিং ডেং পথ ডাং পন্থল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারুক লিরা ক্রিসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক্স রেং করা সির কে লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হানলো আদুন ধুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জি এক্সনা পিনিয়া সারলাম থে কু পনপি আহেন কি এ আন্তুন আলুম প্লাক রি রে আপুন পি আকাম কে ক্লেম পো ফানসি কি পুদাম লাম থে কি মান হেন এ জি পুলুতি হিলি হুডবেক নাংজি লপেন হিলি কে হুদ পুলুতি কু পেন হেনলো লাসন সি আন হান কেতুন পুলুতি কাং বুইজি আফান

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি চরলুটি রংকেপ আথেংপিয়া রং ই থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুটি পেনাপকি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইটপু পিনিগে ভমতিয়ার নিয়াপি ইনুট পেন আছে এংডেং আলং সেবালি তেরন পি কিলুন আলুঞ্জির পেন পুথত আদুন্ঠু আলুঞ্জির আর্জুক সেনাং আলোনালামথি মালমসো আকোকে

নাংলি তুমার বেংদেন কার্যলং লগে আকাশবাণী গুয়াহী মহাবাহু পেন কার্বেংদেন গেলং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু পিলা ক্রে ইসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল

0: তুমি পারেন ইয়া দিম মানে এসে কি শেখ দিম রেস বেট পছন্দ থাক মানে এসে কি সমবেনকে পারেন দিম নাং পো লাস্ট দিম ফানকে এলে তুম চাই নং হি হো অর নাং পো কিনাং জি আনা হো অর নাং পো এলে তুম হাদা গ্রিন হাউস মানে সেট নেট 50% আর নেট নাং পো লাপেন লাং কে চড়া ফেসিলিটি নাং পো লাপেন তুম কাটিং পেন শেখলুতে চেক লু জন লসং বং এলে তুম মনিটর হয় নাম মানে লাং ক্রেং মা ক্রেং ক্রে মা লাং চর অং তাহিনো চর্চি তাহিনো লস পট কি লাং নেই ফান আছে এলে তুম পুলিথি নাং পো তারি নো কেক নো পাক নাং পো লং লে নাং পো চাই নং হি বান্দে এলে তুম বেলেগ আহ অর নন কে কেমিক্যাল ফার্টিলাইজার তা দোহাল হাইলে ইউজ পুষে তা চক বা কালি পুষে তেলা অর্গেনিক সে তা চক দাহাই আ বস্তু নাং পো লাপেন তাপ আমুখা নাং পো লাপেন জং সি মুথি লোতে আর রং রেং লোতে আকো রিপ্লেন্টিং তাপ লং তাপ নাং পো বা পলিথিন কে থে পুষে তা নাং পো লাপেন না ফিয়ে বাঙ্কে আর রং এর ফিয়ে বাঙ্কে এলি তুম বনসাই মা গাবনাই মাইনতে গ্রাফটিং মা কে ক্লেম জি মাইনতে হালা আবারি কি জি তুম আবার ইয়ালিং লহে জং সি মানে কে থ্যাংক পিয়ার রং সি পাবলি জি বা মানে আক্রাপ সি থন জি গে দা লং সি জি হালা সো থ্যাংক পেন সি দাম পো
1: চুরোপিক লই তান্তে ইলি তুমি আর ফান কো আনা পিয়র জিপি নাং পো নাংলি থান জিমা মিয়ার কালানা ইলি তুম আপর কো আন বাক্সে জিপি নাং পো
0: লা বাংকে আপর লামা বাংকে নন নিলিয়াসন কে কাচং দা রামাসি আপর কম হে আসি নিলি কে আদাপ কি থুর পেন ক্লেম পো বানি আং সাম ডিউটি তাং দে পেন জি চারতি গান লান সি ক্লেম চ আসি আপর কম হে আসি মির কি কে আপর দু ও তুমি তা চ বা আপর কম হে কা তুমি তা জি জাস্ট পেন ক্লেম মি আসি লা কে প্রে কে বাংকে হেলো তন তিনটা হেম কে মির চি এপট লা তুমি আপর তা দু ও ই দে জি এপট লা তুমি কে নন নিলিসন আদাপ পেন আনি সামলি ক্লেম সি তা চ বা নন সন নিলি কে নার্সারি সি কাবনা এপট নন বাঙ্গে নিলি তা পর নাং উলো আসো পসি কাচিরা বামনি তা চিরি নাং কক তিল আসি লা বাঙ্কে নার্সারি বলতে কমার্শিয়াল না তুসি বাং জুলো পর আমির তা দু ও নাং কক পো আপর তা দু ও নাং কক পো এ লাসি মির কে এ বাঙ্কে নিলি পুদে বাঙ্কে আবাং ফতি না ফান বলতে আপর নাং ও এ আসাব সব পর সি পিনাং চজে
1: তাংতে ইলি তুমি মির কে এ এলং কি পিনাং জি আং হান কি কোসন আং হান সি পিনাং পো লাপেন আং হান না লং কো পি পি সি কে পাং ওই দ নাং পো নাং লি থান পচি নিক জি মা
0: লা বুগেন বিলি আমির বাঙ্কে লাং নাং ও এ ইলি তুম নানি তোয়ার লং তা থেক লং কো মানি আবারি মানি হে মা গে দ লং তা ইলি তুম লাং মে পিক পিক থেক লং একদম আপু প্লেং সেট কো নানি তোয়ার লং বা নানি পার লং সে তামি ইলি তুম আপু প্লেং সেট সি থেক লং হাদাকে হো অর তা পিবাং আবেলো লাং তা চর বাং আবেলো সিতা কোসং সি আপু দো ল লাসো তেং বেন ইলি তুম লাং দাম লোতে কোমান্তু সি আপু কি দো ল কোমান্তু সি আপু কাবে মা লাসো পট লাং দাম লোতে নন দাক ইলি তুম দিফু আবেদার ইতুম কার বিয়ং লং আবেদার লাং পুলোতে সেপ্টেম্বর অলম পেন পাপু পম মার্চ এপ্রিল অলমান জুন লম দোতে জুট কক পে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর লা চেকলিয়ন ফ্রিকে আং ফার আবে দোষী তা কম হেক পল বলতে লাং নাং ও লাং দু ওলোতে আর রং বাং থে রং পো আপু আবেদার পো লাং কম লোতে লা মার্চ এপ্রিল কে ক্রেং চি ধরকে লাং কে কম ওলো পো লা সোর বাংকে আপু মে ওপো লা সোকে লাং দাম পেনসি ইলে তুম লং লেতা বনাই নাং পো তাপ বা কদাক মা ইলে তুমকে এজি হাদাক লাং নাং পো নন বিসি কে ইলে তুমকে মির কাছে হেম লং ডেকোরেশন ফান হেম কাছে পেলা আমি ফান পুলোতে তাপ সে প্রিফার লোক মাতি দি আসি তাপ লং ফানকে এলি তুম মানে লাং পাকম হেক না সনাম পো আসি লং লি ইংহান দে থাপ লোতে লাং বাঙ্কে এলি তুম দুং চম সে তাল ইংহান বাঙ্কে লাং বাঙ্কে নেপ হেত হালা হিদি আং হান সঞ্জে প্রাং দেপ মাতি লা বাঙ্কে বুগেন বিলা মির তুমকে উন এ হ্যাঁ লা বাঙ্কে থু অকো আসি লাংলি প্লট নেই লাংলি প্লট নেই পুলোতে শান্তি দো নাং পো লংলে শান্তি হয় নাং পো লাপেন পট মিক্স বোধ হেদি তাপ লং থাপ জিয়া লং এলি তুম ঠিক নাই এ ঠিক নাই লাগে নন নিলি কি পি কে ফি এ ফি এ কে আচি তিম পিপ আচি তিম বাঙ্গে চাই নং হি আচি তিম আকো লং লি আচি তিম তারমানে রেসিও বনাই বলতে 50% কে ফি এ পো 25% চাই নং হি 25 লং লি লাপুলতে লাসো লং লি কে লাং চর সিতা পাংহান হিলো তারমানে তাপ আর লোকে মার্চ এপ্রিল আসন শিকাইতা দোপো আনকে আপু বাং পাপু ভের
1: ননি লং নন কি দো কে বাউগান বিলা আমি রানচর মা ননি লং নন কি দো মা কাপ্রে কাপ্রে কা মির জিতা আমি বিপন নন
0: নন মাত কে আবি বগান বিলা আনচর
1: তান্তে লা বগান বিলা মির বাং কে পিয়া লং সি কে এ নাং পো কেং দুং আমির কে আর নি লং কি উন এটা দোটি বিন কি উন এটা লসনা দো মাটি লাসিলা বাং কো সোনা লং সি কি বিনাং পো
0: বুগেন বিলা বাঙ্কে আর্নি কে সোলং সে বিনাই কোয়ান মা আর্নি কে সোল আনসি আপু আর জে কে নেপ মানে কে ক্লার পো না আবিন বাঙ্কে হেং নল বেলেগ লা আর ও মিরা মুখা বাঙ্কে লাতে বাঙ্কে ঘাস নাক হেলা পেন লাংটা চর নাক লা বুগেন বিলা বাঙ্কে আর্নি কি সো নাক পো আর দা পেন আর্নি গা সামান সামে আর্নি চকলাং লতে আপু লাং মিসেন পো
1: নাতে নন নাং লিনাত সি নার্সারি কে চিংপু মান নাং লিজে থানিক জিমা
0: নিলে নার্সারি লাগে নন মাত হেম লং সি তো মানে নার্সারি লাপু থে ও গালি লাং সেটা হেম লং সে নন মাত বনাই বম মাতি পুং নিহাং লিফু লক্ষ্মীমন মন্দির পেন আপার চট
1: নাতে নাং লি লাপু আমি এটা জর্পন বম লুমা

0: jarpon bom non mat la bonsai ka bonai ta dolo la pen puli cutting ka puli ta jarpon bom
1: tanti ani siang bong long ni long kon anamir nang iklo nang ji thanik jima
0: non mat ke la son ke kalilang mane tum abang ke nursery ta lapu amen ki ir la son ke kalilang amasi mundi tum kachini kom hekla la masi ni tum hem long ka bonai ki tang anta lapu hopta pen ba cheklo jon pen e phong la son si bang nang chini tum jirpuang bong ba family circle la son tum si bang si নাম চলাং আকু কালি বলতে নিলে তুম নার্সারি লং শিখি থাম দাম মানে নার্সারি তুম লং লা মিরকে জ্বর তুম মাসি কন্টেক্ট পল তুম মাসি পু হোলসেল আতর পেন শিখি পিপি লামাসি লাপু আর্নি আজাদ লাসন বাঙে নিল তুম মানে হিসাব চিলং লেলাং
1: তাঁতে নাং লিটুম লা নন কোয়ান আদর পেন জ্বর ইক বম ল
0: লা বাংকে হালা আসাইস আলিং ল কাটিং পেন রুট স্টক মানে রেং চিত আন পুলোতে নিলে তুম ফারুই সি পেন চেং বন পো লতা আভেরাইটি আলিং থাই ভেরাইটি দো দোয়ার্ফ আভেরাইটি দো লাপেন ভেরিকেটেড পুটা দো মানে আর ভোতা আকিলক আকিলি লাসন হে ভেরিকেটেড মানে লাসি আসি তিন সে আদর কে প্রেক দি গ্রাফতের বাং দানি তুম চারটি পনব কালার এরং অলং কালার
1: কালার
0: কালার ফ লাসন তাহলে তুমা বাঙ্গে আদর প্রেক চাত লাসি আদর বাঙ্গে মেন মেন গেলে তুমি যেথান হালা আরং আসাইস পেন লাংরা নন বনসাই আতঙ্কে এরং আজহা কারণ কে নি তুম কে চেং পেন কে নন কে নিকান ট্রক্সি আন এলো লাতুম কে আদর সব সব সমুচে আতে আ মেইনটেনেন্স দো দো মাতি দি মানে সেপ কে বানজি ফান আপোর নাং কক লাসি বনসাই তুম কে কাইতা আদর সো দাকলো আতে লাতুম কে হালা থাইল্যান্ড আতুম জাপান আতুম কে বাং নিকান ফারু আন দাকি বিতা দো লাতুম কে মানে এলি তুম আদর সো দাক দাকসি থাকলো আসেন দো নাক নিলি লং তালা ফারু ইসি পেন কে চেং পো সুরি কে থম সুরি ফ্লি লান দা দো হে আরং কে থিয়া তুম কে বনসাই আতুম বাং কে
1: তাঁতে নাংলি লা নন নাংলি নার্সারি লং কে নন বাউগেন বিলা আমির আনসি এই চজিমা নাংলি নন নাংলি প্রাঙে বাং কাপড়ে কাপড়ে আমির এটা এই পঞ্জিল সানসে নাংলি কামাথা এগুলো
0: নিলি কাপড়ে আমির কি এটা নিং হা সেটা নন মাত কেলা খরচ আবাং মানে লাং আপ্লিয়ান বাং নিলি আবিলা আবেন হালা সেট নেট আমুখা বাং কিকিম মানে এরা পুচেক পেন হপেরয় পেরাই আঞ্চলা লামাসি মজংসি নিলি খরচ চেলং থেক বুলোতে নিলে হালা এটা ক্লেম পঞ্জি ইনি কে হাং দো
1: তাঁতে নাংলি থান পাচিনি জিমা পারেং সাবজে ভান এলি তুম ল্যাং সে তামি কি পিলা সন্তা দোলা গোসন সি কি পিনাং পো নাংলি থান পাচিনি জিমা ল্যাং কি পি কোয়ান সি কি পি সি কি মে জিমা বুলা সলাম বা
0: ল্যাং কি পি এবং কে বুগেন বিলে আমির বুলোতে লাতুম ভান কে আর বো থি যে যেতে গেলি তুম ল্যাং পিনাং নে ল্যাং পো আর বো পু মানে ইংদু হয় আসন দিয়ে আসাব সই থি যে পুয়ান বাঙ্গে কালি হে সেটা পু ফ্রাং সেট আহুট কেলে ল্যাং পিনে গালি
1: আদা পানি কাংসাম কে পিনা
0: লাসন গালি মানে নিনি নিথম পেন এফং তাহাই বা আনি নিনি পেন এফং বা নিথম পেন এফং মানে লা আর বো গেলাং বসে লিতুম পিনাই তারমানে বেলেগ আমি রাসন রা আর নিবাং পিবের বলতে লাতমকে পাপু পেদার পো আরং ডিং রং পো লাসি আর বো পাথি যে আনসি লাং লুং নাই লাসি লাং কি পি এবাংকে লান পি ও নাংনে লাং চো ও আমির কালি লাপেন বেলেগ আমি রাতুম বাংকে লাতুম বাংকে আবি নাং পো লাপেন লাং কোয়ান মাই তুম লাং কি পিও লাপেন লাং কি পি এবাংকে দুং দু রাসন কালি তামনে কেন পেন আসন বাইনতে কারসি মানে লাং লাতুম লাং কি জুন জিকে আঙ্কুর পেন দাত কালি আর বু লং তা লাতুম লাং এন লাসি আর লাং এ চর বলতে চর প্রিয় নিয়ম লাং আর বি কে পাকলু নিয়ম সন সিলি তুম চলতে মিরো ফান মিসেন
1: পচাম ও এ যা
0: পচাম
1: কলসো আমির সি কি এ বাংকে অংল ননা লম কে চিহং আমির বাং
0: লাসো বস্তু বাংকে আবাং ফতিন সে নিং কে হাং কে প্রেক লাসি নন নিলি লং দা বুগেন বিলা তা আবি বুকালি এসন সনি আমির দো ইগ্লোনিমা হা হাই তা দো সেটা আজহা কাতুমকে ইগ্লোনিমা সে আনিং কে হাং আজহা কাতুমকে বুগেন বিলা আমির সে আনিং কে হাং আজহা কাতুমকে সিজনেল আংফার আমির সে আনিং কে হাং লাসি লাসো বস্তু বাংকে মানে ইসিয়া ট্রেন লাপুসন কে আবি হালা আমি থাং আ কনভিনিয়েন্ট আতেং বেশি লাতুম আনিং কে হাং মানে আতুমকে আংফার কে সিজনেল আমির কে ইতি বাংফা আপুদো পো আফি আবিদা তিতি লাসি লা আবো আমির কালারফুল আমির সি নাই পুপো আজহা তুমকে লা কালারফুল মানে একদম আকিলের আকি এর আকি লক লাসন আমির আর ও সি কে পাংরুম আজহা তুমকে আপু সি কে লাং খাংতুম লাসি লা বাংকে লাসন আমির সি বিসি কাছি হুং লাসন কাছি হুং লাসন আবে আবাং ফুটিন সি কে প্রেগ লাইদি
1: নন মালম কে আপু অং আমির বুতে লা আর ও আমির সে এ বাং অং মুনা
0: অং মুনা
1: তাঁতে আং লীলা মির কে এ কোসন সে কে এ নাং জিমা পুলাসন আপ্রং পেন আনি কে চার লীলা পুসন দোমা
0: ট্রেনিং কে আবি সেটা পু ইনিং কে হ্যাং পেন মানে বাং কি পু হবি পু লা সব বস্তু বাং কি কে সব বস্তু বাং ইনিং হ্যাং ও লামাসি মানে হেমলি থেকে লক সেটা আর্জু পো

lagi akashwani dipu jame kewang bom lagi fm ben ben pharu sira tok bor sir kep megahertz news on air ab lapen race ai pench terminal itu arjuk longji adon thu pinya salam the arjuk tha donka rong akani anam pen pudet det mate anam pen si kelo lam the ke man aprang ahut karbia khe kani ke chu chihong pe lasolam ke therak me mesita chikubir rek nangji hala sohut kani ke chu alamo pensi ke manalam thi inodamune donka rong damlte kani ke ake joisi long jibon pusi kamatha sita anam pinang koglo atheke anam ke dokok ahor mu ke anam pivek nangji puaphan lasi sarpalam thelo donka arong akani anam pen pudadet mate anam pensi kelo pini asalam theke lapon velo আদন্থু কার্বিলুনবারিম আর্জুক সেনাং সিনোড রং ফারপেন রুকাসেন রং কেমালুন আর্জুক সেনাং

0: লপনপর রংলিতুম হোমসেরাতে মুং পিপেন গেলুন আর জুই লং টাংলো লাগে আকাশবাণী ডিফু।
1: খুদা 100 গ্রাম পেড়া দিয়ক,
2: 250 গ্রামের তলত নাপাব।
1: আরে কিয়?
2: মিনিমাম কিবা তো লবই লাগিব ন?
1: আরে ভাই, আজিকালি ব্যাংক অ্যাকাউন্টতো মিনিমাম ব্যালেন্স নিবিচারে।
3: ব্যাংক অ্যাকাউন্ট মিনিমামও না লাগে?
1: হয়, বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট অর্থাৎ BSBD অ্যাকাউন্ট, ইয়াত মিনিমাম ব্যালেন্স না লাগে, কিন্তু লাভ বহুত আছে। ATMর লগতে ডেবিট কার্ড, মোবাইল আর ইন্টারনেট ব্যাংকিং, পাসবুক, চেকবুক সকলো পাব, সেয়াও কোনো মাসুল নহয়া কই।
2: দিদে ভাই,
4: RBI কয় BSBD অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স না হয় ম্যাক্সিমাম লাভে হঠিক।
0: লাকে আকাশবাণী ডিফু আদন্থু লামজের আর্যুক জেনাং অনলাইন লার্নিং এ বোধা কাদমতি মুং বিপেন গে থানপন লামজের তোতাংতে আর্যুক জেনাং।
5: অনলাইন পেন কেচারলি, অনলাইন লার্নিং, অনলাইন পেন লো কেচারলি বুকে, স্কুল কিদুন আসন থাক থাক লো কাচিপা থেকজি আফানসি, ডিজিটাল আচাতাই পেন ইন্টারনেট আলং কেদোতাং কোর্স আমোখা কেচারলি আফানসি পুদামলো, লাসো আলং কেচারলি আতুম তকল্যাং কেচারলি জয়কে আফান কেচারলি আনপার্টা থানবাং চার্লি রাপেট হিজান আংবং চিংকি চেথান আফান অনলাইন আলং আওয়ার সাই দোলো, কেচারলি কেপ্রাপ কাংলেন থ্যাং কাসিক সাক আবেপিন পেন আদাক চেহেলোভিং চিতামে হালাদাক পেন্সি কেচারলি কেথেক আফান এসাইনমেন্ট কেক্লেম লাপেন কেচক কেচক চে কেলাং আফানতা ঠিক পনলো, লো কচিপাথেক আফান অনলাইন পেন ডিগ্রি মাতে কাপ্রেক আবিদি কেচারলি আফানকে নিংহাং আলিংতা চার্লি মেসেন লাপেন কেচারলি আফান আওয়ার সাই জয়কে আপৎসি পেনং কেচারলি আতুম অনলাইন আলং সি কেচারলি আনিং কেহ্যাং আবাং কেঅং, পিরথে লংলে কংতং নাপেন কাই কিমি আহুত অনলাইন পেন তকল্যাং কেচারলি কে ইসি কেনাং সট আক্রংলো, লাসো কেচারলি আওয়ার সাই পাপলেং লিম জি আফান নিং কেহ্যাং লাপেন দো দাম আলিং সিতামে কেচারলি আওয়ার সাই এন মেজি সিতা, লাসো আওয়ার সাই কেলং আলং আংতন আমাত লে আকে জয় এট লাপু কালি লাসি ওয়ার সাই কে জয় লাপেন কাতোরা আফুথাক আবের কেজং পন হেনলো, অনলাইন পেন কেচারলি কে জয়, অনলাইন পেন লো কেচারলি আওয়ার সাই কে জয় আবাংকে হেলোউইন টেবক হেট নাহক লে দো লাপেন আজাত আপর আলিং সিতামে কেচারলি আওয়ার সাই লং, লাকে মাদু আরাত আফান সিতামে প্রেক জাম কেচারলি আওয়ার সাই পিরেপলো খরচ।

জুবিন গার পেন হিন্দি আলুন কিরত কে পারু জামে গং ডেং লং পেন আদুন থু আলুন জেরা মেন লাকে রঞ্জনা লাবাং সলুন কাবুন লাবাং অভিনাভ বোরা তোদং দে আর জুক সিনাং লাবাং সলুন

ননে নাংলি তুম জুবিন কার্পেন কে লুন আসান সোনা লুন আর জুই লুং টেংল হিন্দি লুন কেরত কে পার জুগেলা পানসি কাকটো নিল লাকে আকাশবাণী দিপু জামে কে বাংবাম লাকে এফ এম পেন পেন ভারো সিরা তক বড় সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রুইস অ্যাপ পেন সিতামে নাংলি তুম আকাশবাণী দিপু জামে আর জুই লুং জি নন স্টুডিও খুঁড়িয়া পর পর ফাইট্রগ্রামেন প্লিকেরা ফোপ লেঙ্গি দক দকল পর ফাইট্রগ্রামেন প্লিকেরা ফোপ লেংলোতে গুয়াহাটি পেন কেপাচিটাক আসামিস আলাম পেন সন্ধিয়ার আঞ্চলিক বাতরি আর জুই লংপু

0: non henang le tu asame salon ki rot ke par jo jame kang deng long pen jubin gar pen kilun ason son alun arjo long tang lo la ke akaswani dipu adun thu ok prana jame kang deng long pen mental health coach la pen physiotherapy practitioner sanghun singer la pen hudbang harbomon rompi atomang bong chihu chipot arjo xena
1: মনির আকাইকে পেঠে হাচেলোতে আনুতিনাবং ফুসিতামে কেমাথা কিসংকে চিতংতে পুন এ লাসংসি আনুতিনাবং ফুসিতামে কেমাথাতা গাছেপ্রেক দু কুমারনে আবংকে মাথাপ্লাপ্লা দু লাপেন কুমারনেকে জংহেলে মাথা সুংদু সিতামে আনিং আলু চিবেরঠিপসি দজয় লাপুসন আতুমতা দু লাসি পিনি নেলে তুম লাহাই আলাম থে পুথাক চিঙ্কি চিথান পঞ্জি আফান পুরা ইনুত মেন্টাল হেলথ কোচ লাপেন সাইকোথেরাপি প্র্যাকটিশনার কিক্লেম আবং ফুফানি চুফাপন ইগলো লাপেন নিলিতুম কচুফাপন আতেংসি আলং লি চিতামে নিলিতুম আমাইক্রোফোন আথেংনু নন নাইং লি তংলো লাসিয়া কে হাই আপ্রাংসি নাং লিফান লাপেন রেডিও নাংকার জুদুন আরা দো আনাফান সিতামে নিলিতুম আকাশবাণী দিফু স্টুডিও আবিতুং বেন নিগং সাম আকর্দম নম্পাজেট ইগলো কার্ডম
2: কার্ডম
1: তংতে কে হাই কেচেংসি আলাম থে নাং লিফান নাংকার জু পঞ্জি আবং কে লাপুই হেনলো মেন্টাল হেলথ মাতে

0: dokok lai hui abang ilitum pavetat nang ji la pula tengke society ta healthy ilitum thek dam nong ji
1: me pegalam la ke hai tangte sonalam nile radak nar ji eglang la ke ahok lo mopen nang le ke thanta komane jong se ke mata helo I pulate la phan ma ke kai ke da ilitum in kipo nang ji pusina le than bon lo oi pisita me ajhaga tum la pusan du la pen thek dam lo kai ke da ingneg hing la pusan amri ta du de wapisita me aning alu bangke nani la ki matha helu I la pusan do iglo mane anu kapre ge jer pojer pihan ta me chithani tung de ba hemi si tum hati ta me alam jer chithani tung te la pusan do ta si hala bangsu abang phu tum phan koson si pang thek dun ik pola pen koson si anung ki rung dun ik pola bangsu alam the pu thak na thin pen than pon tha
0: me pikalom lo lakela ke li tum ka nutin sa ta me kachini nang ja kenang sot atheke ili tum ong dung ili tum society long ili tum hampang long thek dam long ke labang su ke matha opran ka hinumate mental health issue ana bang ke klang dak de se ke ong kachipatu se ke ong lapen ong dung adima bang ke katherak tu labang su kachipak klang je phan ke matha ki sung ki dukhe kachar chakune lahi hu bang ke ili tum society long bang ke kamatha acha kong ke koma bang phu pu sili tum hangkok titi la so pot si rata thingnu ke kangne ka set happy pic ta hai
1: kala
0: setam me alang inuat por dulo plo tang ke alang ke kamatha akisung mo si to po
1: kalang kala
0: la si la so na tumo phan ke jasi met nut ka prek pan chi sharing tung te plo tang ke jong si kumane bang phu la so na problem along dulo anut ka prek pan ta che thanung in tung te seta alang li la bang su kemata o pran bang heno tanglo palang chichini lo pulotang ke jasmiat pet alang li ke claim nang ji ke anut ka prek phanche than thelo pulotang ke journal writing ba gratitude thoughts bo mane nang li diary humnon kolom humnon lapen nang li kai along arniwang se tame nang li ake me ke thek long kopi ma lana li arniwang se tame che tok nang po la ke nang le anut ka prek phan than jok plot lo
1: kala
0: lapen labang so isi positive note pke tok tame pik ni li labang so kisung phulo setan ni lapen jok big ji punang li arni si pen a page mat line ke panang li arni wang ke thor nang li che tok lapen ha aju nang li mek jang po punang li la so pot che por hi thu pula tang ke la nang li mental health phan ki me il tum ang thek thek dam nong ji a thek ke nang li brain of han nang li la kopi ma ke tok lapen nang li kopi ma kach pur hidam di hala bang si register dam po la pulo tang nang lika mat ha hala akisung pen se tame nang ke ban je phan nang li il tuma brain tum la tum se tame nang bor idun po athi il tuma thoughts ke ili tum ku pima ke tok la si nang ka register dun puli tum ka duita chini dam kumat ne amuni to bang ke depression ke dam pulo tang ke kupine ason alang lima tha it pod du
1: aha
0: isi pod ma tha it pinan jok se alang li ki phoke di la son tha pod se alang li ka ma tha phan si a ka chelar nang ki du lo
1: kala
0: ni li la bang so ki sung ki pho ke normal di ni li la pen jok pik ji ni li long la pen ka che dan una ja kong du punang limit hang phan le nang li tok te pu se ta me chiri side lo nang li mix se dok het pen nang li chiri side bom di nililong labang supen ki jok je ja kong du punang li jong si recite bomb pulo tangke automatically nang li phan nang li brain along la si nang register je la lo la si brain rewiring person la hedi
1: kalang
0: la lo ke nang sot ke
1: kala me pig alam lo ke hai choroi pig lo ke hai tang de pini ile tum mental health mate ke ma tha ok prana puthak penang lam the ki ile tum chithan pon eklo ওফিসে তামে আপর আলাম তো এক অপদ পিনি কে স্টুডিও ঘুরে অপদ কে চক ইগলো পলসি ইলে তুম চিংকি থান মাঙ্গে লাপন পনলে ইংটন পন ইগলো না না নি লাপন আসাই কি আং আং বং পেন পুসি তামে আপন চিপি পেন ইলে তুম স্টুডিও লং বাং পেন কে মা থা অক প্রানা পুথাক মাতে মেন্টাল হেলথ লাপেন ডিপ্রেশন আলাম থে পুথাক মেসেন মেসেন আলাম থে নাগে থাং না পট চুরে ইক পিগলো লাপেন না লি সি তামে মুকি বাং জিয়ানি তা লাং সাসি পাপ্রাং থেক জিয়া ফান আর নাম্বারি থেলে আই হেড জু মেনা পাপি দন থে ইক বমলো না পুথা না লি ফান সুরি সুরি কাডম নাম পাজের ইগলো কাডম
0: কাডম
2: লাপন পর নাং লিতুম অক প্রাণ জামে গাং দেং লং পেন সেং হুন সেনার লাপেন হারবম রং পিয়া তুমং বং জিউ জিপুট আর জুই লং তাং লাকে আকাশবাণী ডিপু আদন থু ইংলিশ সালুন আর জুই সেনা ইংলিশ সালুন কে রত কে পার জু জামে গাং দেং লং পেন কে চিং সি জেমস ব্লান্ট বেন কেডুন আর জুই সেনা আলো নালাম থেলকে সাম মিস্টিক

0: লাকে আকাশবাণী ডিফু আদন্ঠু কেপাঠু জামেক আর চুকছে না কেপাঠু জামেক আংনে লং পেন পাওয়ার লিফটিং পুঠাক তামহিদি রং পিপি লাপেন হুট বাং ফান্ডার টেডন আতুমং বং চিহু চিপুট আর চুকছে না
1: আফ্রাংসি রেডিও কার্য আর আদানা ফানসামে নিলিয়েন পেন সুরি সুরি নিং কাং সামা কার্ডম পাজিরেগলা পিনি কাচিং কি চেথান পঞ্জি লাকে ইনুত সরল বাং ফি আলাং লি কে আকার ডিক কিরুং মতে ওয়েট লিফটিং লা পেন পাওয়ার লিফটিং কিরুং পেন পেনাং আন আলাং লি কাচে পাহাই দুন কেদো তাং আবাং ফি আফানসি চোফা পান ল আলাং লি মিয়া লাকে তাম হিদি রং পিপি পু লাসে আফ্রাংসি নাং লি ফান আকাশবাণী দিফু লাপেন কে রেডিও কার্য আর আদ আন হিন পেন সামে সুরি সুরি নিং কাং সামা কার্ডম না পাজিরেগলা
2: কার্ডম
1: তাতে পিনি লিতুম চিংকি চেথান পঞ্জি কে মহেজং সামে নিলি থান পন ল লাসি আফ্রাংসি নালি ফান কার্যপঞ্জি কে লাপল আকার ডি কি রুম মাতে পাওয়ার লিফটিং লাপেন উইথ লিফটিং আপু থাক নাংলি থান পাচিনি পঞ্জি মা
2: চকজি লালো পাওয়ার লিফটিং পেন ওয়েট লিফটিং কাছে ব্রেক দো পাওয়ার লিফটিং লাকে আ ক্যাটেগরি কে থম দোজি লাকে বেঞ্চ প্রেস স্কোয়াট লাপেন কে ডেড লিফ লা তিনটা পাং রুম পেট পেন সি পাওয়ার লিফটিং বাং পুপ লাপেন ওয়েট লিফটিং বাংকে আরো আ ক্যাটেগরি লাকে হিনি দোজি লাকে ক্লিন এন্ড জার্ক পেন স্ন্যাচ লালো কাছে ব্রেকে
1: তাতে নাংলি ফান পথ আর্জু পন্থুলাং নাংলি কে পাওয়ার লিফটিং লাপেন ওয়েট লিফটিং তামে নাংলি পাথু দুন মা খাই পি
2: লালো পাথু দুন ল নন পাওয়ার লিফটিং মাংকে নিলি 2021 পেন সে নে পাংচেং পন ল স্টার্ট পন ল নিলি ডিস্ট্রিক্ট তামে চেপাহাই পন ল লাপেন কে স্টেট লেভেল সামে চেপাহাই দুন ল লাপেন কে ন্যাশনাল আন সামে নিলি হাই দুন ল লাপেন কে ওয়েট লিফটিং মাংকে ন্যাশনাল আন মাংকে নিলি দুন দিলাং নন 2023 পেন সে নে কে চেং লাবাংকে এংকে গুয়াহাটি আরং পিলং সিনে মানে ট্রেনিং কে এন দুন ওয়েট লিফটিং মাংকে ওয়ান ইয়ার ফান হুদাক বাংকে নে স্টেট আন বেলাং কাছে পাতেই দুন ল
1: তাতে নন হেজং স্তামিনা লি থান ল পেনাং আনালং কে হাইডন স্তামে দোলো পোলাসে নাংলে লাহাই কাছে পাহাই দুন জিয়ে ফান মাতে লা ওয়েট লিফটিং লাপেন পাওয়ার লিফটিং কাছারলি কেচেং পেনালাম থে স্তামিনাংলি থান পাকলার পঞ্জিমা
2: পাওয়ার লিফটিং কে লালো পামোহাত নিলি নে কে থান আসন সি 2021 বেঞ্চ নে পাংচেং পনলো লাকে নিলি লা আর এস আর জিম লাদাক নিতুম আ ট্রেনার দো বিটা সিং রং পি আলাং সামে নিলি ফান নাম্পাপ্রাং পঞ্জি ফান বর ই পেক আলাং আলি আলাং লাংলি পান সিনে মানে কাছারলি দুন লাহাই সামে আলাং লিকে মানে পাওয়ার লিফটিং ওয়েট লিফটিং বডি বিল্ডার হাই সামে আলাং এঁকে জুই দুন লং টাং আবাং ফুল আসনে আলাং লি লং পেন সি মোটিভেট দুন ল লাহাই সামে লাপেন কে পাওয়ার লিফটিং তা লাপুসি আলাং লিসি নিহান নাং জাপন ল হেম তুম ফান সামে আলাং সি নাংচিং কিপি দুন ল আজাদ ল মাসে নিলি তানি নিং হ্যাং ল হে ডাক লম দিফু লম সামে লাপু আসাপ আসোসো আ কম্পিটিশন দো আলং সামে লাপুসি জুই দুন বম ল কেছেন অঙ্কো কে লাপুসি হাই দুন বম লাপেন কে আনসে হাই দুন বম আমাছে কেপা থুই ফানাকো কাংতুই আংডেং সামে চেপা উন উঞ্জি ফানিং হ্যাং দুন লাইসি লাপুসি কাপড়ে কাপড়ে গাদিম সামে নন্সন নগাং ধ গোলাঘাট জরহাট পুসি পাথু দুন বম ল লাপেন গা ফিয়ান কে ন্যাশনাল ব্যাংকে নিলি ছত্তিশগড় রং পাথু দুন ল লাপেন কে কলকাতা পাথু দুন ল লাপেন কে লাস্ট কে চেন্নাই আন সামে নিলি দুন ল
1: তাতে নাংলিলা চেন্নাই তাংহ কলকাতা তাংহ লাপেন কাপ্রেক কাপ্রেক হাওয়ার মতে ইলি তোমা লং রিপেন কাপ্রেক হাওয়ার লং কে পাথু দুন মতে কি জয় দুন হুদ হালাস হুদ সে তামে নাংলি কে হাই দুন লাপসন্দ
2: দল নিলি ন্যাশনাল কে সিলভার মেডেলিস্ট ল চেন্নাই লং লা পাওয়ার লিফটিং কম্পিটিশন ফারমান পাথু দুন ল লা সার তুম পেন পেন সিনিল তুম কি দুন ল টিম পেন লই দুন কে লালা
1: চুরল তাতে পথত আর্জু থুলা নাংলি ফান নাংলি কে সোয়ারলো পয়ফে সামে নাংলি কুপি কামা থা পেনসি লবাংস আকার ডি কে রঙাহীন কাচং ওয়াই দেন
2: লালো নিলি জিম কি দুন লা 2021 আনিং কান পেন মাজি টি কে চেং হে আসি নিলা সুহুত কে যে মাথা থে নে লাসন পাওয়ার লিফটিং সামে জুজুনি পুমাথে নি মিথাং মিথাং হেলথ ফান সিনে মানে কি দুন ছ

0: তুমটা মানে হেমা তুমটা নিপাই তুমটা নিপু তুমটা নাং ফুদুন মানে দু নাং নে ফুল আসান যা হেদি কে চেন গো কে নাং নে না চেমেন্ডেসটা উন এ টাইম তা লাপেন কে বাং বাং রুঙ্গি পুজিম কি তুন কে আকো সাং ঠুক অক্তে থে থুদে ই তাহ ফু তাসো কান নাং কে নিং জে দুন দো দো সামিনে বাং কে আজু জে জাত মাত সি দুন জুইল লাসি লাসন ল পুপাং চেং উন বম ল ল মিঠাং হেলথ ফান পুল অঙ্কে আফিয়ান কে লাসন ল পম হেড কে থানাসন লাস বিজা সিং রং পি সার বাং আলাং লি লং লাসন থে গুন লং বম ল আলাং প্র্যাকটিস হাই সামে আর পেন আলাং কে হাই দু না মেডেল হাই দা ফটো হাই পেন ভিডিও হাই দা থে গুন লং বম দিতি ল পেন আলাং লি লা জিম আহেম লং তা লাসন মেডেল ট্রফি লাহাই লাসন বিথিপ দিতি মা দিদি পয়ং কে লাহাই পেন ইনিং রুং দুন ল হে সুপারসিনি তা আকো পাংচেং দুন থুলো যে নি নি তা লাসন ক্লেম সি কে মে জীবন পু আমাসে পাংচেং দুন দেটল
1: নাংলি ট্রেনার মতে নাংলি ফান নাকে থানা বাং ফান থেক দুন লগা ফিসি নাংলি বাংকে লাপানা কাং তুই আং দেঙ্গা বাংকে কিদু নাং লিনিং কে হ্যাং লাসি নাংলি ট্রেনার মতে নাংলি ফান নাকে থান আবাং ফু ফান থেক লং লে ফ্রাং মতে নাংলি জিম জয়েন দুন দে ফ্রাং পেন কমানে নাংলি ফান নিং নাং কাপা রুং পন মতে নাংলি কমানে ফান কে থেক দুন লং পেন সি নিং কি রুং দুন লাপসান দোমা
0: আবে লাসু নি লা জয়েন জে ফ্রাং মানে লা পাওয়ার লিফটিং নে স্টার্ট উন দে ফ্রাং নি মাঝে মান্দা ই থেকলং লিপেন নাং লাসন দোল পো তাহাই মানে সামে নে হাপুনা লান মানে ইন্টারেস্ট চিপি দুন দে দ্যাট আপট লোনে পিনে সামে নে লাসন আর জুজুন লং লিপেন লাং জে আর লো সোলা সন লাসন কে হাই দো পো আমা সিং কে নি মিথাং বেন সি নে কে স্টার্ট দুন ল জয়েন দুন ল পেন লাপু আকাপ্রে কাপ্রে ডিম খেলা দুন বম ল হাই দুন বম ল আন পেন এঙ্গে চিনি দুন বম ল যে অ লাসন তা দো মুনি তুম নে পেন আকাপ্রে কাপ্রে আ জাগা কে কেথে কেথে তুম তা মানে ন্যাশনাল মেডেলিস্ট লাসন দো ওলো পু চিনি দুন ল
1: চরল অবথত থান পাকলার থ তে নাংলি পেন আকা প্রেক মতে নাংলি ফি নাংকি দুন লাপেন ইলিতুম কার্বিয়াং লং ইলিতুম হাওয়ার পেন কো আন পা ফ্রাং দুন ল নসো নাংলি সন সোয়ার লো তুম পুস্তামে এ নাংলি পেন আকা প্রেক তুম স্তামে লাপু কাপা ফ্রাং দুন লাপসন দু উলু মাকে
0: নন কে লা নিলি জয়েন এটা ফিকে মানে দোবম লো মানে থেকলং বম লো দো ওলো ডিফুজ লম দা দো ওলো পেন আকা প্রেক প্রেক দিম লম দা দো ওলো নিলি তুম পাথুরা পেট আহুত আতুম আন কে আবে লাপু ইনোট বাহিনী লসন সট আরো সোকে পিনসোকে দো হয় হে আমি আরো সো তুমকে নিগে যে থেকলং লে যে লসন নি পেনা প্রাংরা দো ওলো পু বাংকে দিফু বাংকে নন ফি বাংকে দো ওলো অন্তা লাং বম লো কাং তাং কাং তাং
1: মি পিক আলো নাংলি লাপসন কে জাপন থেক ওবে কিমি মতে লিতুম কার্বেং লং হাবার সরলো তুম ফানসামি নাংলি সন কে জাপন থেক পথ চরো পারলো নাংলি ভান তাতে পুথত আরজুথুলাং নাংলি ভান পাওয়ার লিফটিং লাবাংকে নাংলি ন্যাশনাল মতে লা ইন্ডিয়া আংকা আর লো সামে পেনাং আনকে জুই দুন লো মতে চেপাত্তে দুন লো সে থান পন লাসি হালা দাক কাচেপাত্তে দুন জে ফানকে নাংলি কোসন সি কাচি সিক পন ল মতে কোসন সি কাচারলি পন লাবাং সোলাম থে সামে থানজি
0: নন প্র্যাকটিস ব্যাংকে এভরিডে দা প্র্যাকটিস নাং পোহে মানে প্র্যাকটিস দে তে টেকনিক লাহাই সামে তো কক মাতি দি সন মানে পেনে মই সোপে দেট পে দাজি ইরি ছিপেনে পে লেট পে লাজি পেন নিতা লাসন লো ইনজোর্ড কে দো ওলো লাপু গে নাংকে ল্যাংসি মানে ইং টাং বোট আসন লো সামে আলো আলো এরপু এরি পি হাই কে কিছু হাই কে দো ওলো কাইতা লাসন লো মানে নন চিনি মাতি দি নন হদা খেলা দো পু দা কম্পিটিশন দো পু লাসন আলো নাংকে লে লে দো দো জিম লং হ্যাঁ পঙ্কে সো হচ্ছে সিক মেক দো পো ইংকে প্র্যাকটিস পো আজাদ পো লাপেন কুপিমা কিছু নাই হাই সামে দায় ঠাই তাম মে ব্যাং হাপু ট্রেনার তো ম্যাং পিপ হে লাসন আদাই চলো পোলতে লাসন প লাসন চকং চিপা ব্যাঙি ফান লাসন লাসন আদাপ তা লাসন চো নয় আদাপ আজও তা লাসন চো নয় পু লাসন নাং পি দুন পো লাসন কম্পিটিশন নাং লিলে প্রাং হে লাসন নয় চিসে কে
1: তাতে কেচু কিজুন সে তামে কাচে সিক পন দো নাং জি মাতে কেচে সিক মেক দো নাং জি পসে নাং লি থান ল লাসি নাং লি বাং কে কোসন লন্তে কেচু জুন কাচে সিক বাং কে লাসো লাম থেস তামে থান পন জি মা
0: লালো ইসি ডাইট চার্ট পু নাং পি পি দো দো সারা তুম হেদি মানে নন আদাপ লো পোলতে কুপিমা কিছু নেই নন হেলদি বস্তু সি চোনাং পো ফাস্ট ফুড পিবাঙ্গে ল্যাংলে দে নাং পো হেমা বস্তু আনি চোনাং পো আনস্তা মে লাই কাপ সাইকে লাগে কার্বস প্রোটিন লাহাই বাং খেদি লি তুম বডি হান কে নাং সট মাতি দি এনে এক্সারসাইজ ক্লেম খেলে তুম স্টামিলা কে নাং কক প্রোটিন কার্বস হাই কে লাসি লালো প্রোটিন ই কান মা কে ইনটেক গুন হেদি ইনটেক নাং পো নন সন পেনে উতি সামে আনি সি থে ফ মা থে ট্রক মা চো নাং পো লালো লাপেন কে রেস্ট কে লাবাং কে নাং সট লো রেস্ট ও নাং জি নন সন ওয়ার্ক আউট ক্লেম পেন আজাদ পেন চো পেন আজাদ পেন রেস্ট রেডেট পোতে লাগে কালি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলেন
0: এনতে কোসন লপাচিনি পো কোদাক লকা হোমরি দাম নাংজিকে
1: লাদাক ল

0: আশ্বনী দীপুয় লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চেথান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কি মেতা নীলিতা চো এন্ডু নং সিলাং
0: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দীপুয় লং
2: লাকে আকাশবাণী দীপু আদন্থু লামজের আর জুইসিনা আনিমা টক বিপেন কাবন্দা পনা লামজের হিউম্যান রাইটস বুথাক ফান্ডার টেলন বেন কেথান পন লামজের আর জুইসিনা
1: আপ্রাংসি নীলহেন পেন রেডিও কার জোয়ারাত অনাফানসামে সুরি সুরি নিংকাং সামাকার লম পাজের এগলো পিনি নেলি লামথে কেথান জিয়ে লামথে থে পি লাকে হিউম্যান রাইট মতে ইলিমুনি দাতুম এজা কং লাসে লাবং সলাম থে সে পিনি নিলি থান পাচিন ইকপ মুনি রকায় লং মেথাং আফান নিং কাচিং সাম নাই প্লোতে নিং কেহাং আসন কাচেপা প্লেং লং পেন্তা এসন ল নিং কেহাং আসাই কে ক্লেম লং কুমার নে জং সি নাং কে খাং দুনা বাং দোকক প্লোতে নিং কে জাং জে নিং কে অয় দোকক জি লাপেন মেথাং আকায় লং মেথাং নিং কেহাং আসাই ক্লেম লং আসন তে পু কামা থাসো কে ইফুতার লক আরলো সি চেথাপ থটবের পো হাকো আকাই ইফি চিরোই রালাং দামপুলোতে ভারত আদেট আলং তা লাসন নিং কেহাং পেন ক্লেমলং লে দামলং লে চোলং লে জুনলং লে লাপেন কে তকেলাং হিয়েন তা চার্লিলং লে তা দো লাকে কা সিস্টেম মতে কুরকাং তুই পেন কুরকাং দায় কেপাথে আহুদ লাস হুদ কুরকাং তুই কাচক্রং লাকে ব্রাহ্মিন আতুম হেনলো লাপেন কুরকাং দায় দালিটস পু আসান চম মতে আখ্যাই পু আসন ল লাতুমা ফানসি পিনচং লো দালিত সাক্ষাই আতুমা ফান আমেথাং আকাই কেরেং জি আফান আন্তা লা আন লো কিসুং কাইকে তা ব্রাহ্মিন আতুমা কেং পাক আরুম সি কেদোনাং লাপেন আজাদ আসন তা আলাং তুম পেনসি চেপাং বারডুন জি পুকে আকের টাং সি পিনচং দেড আসন লো দালিত সাতুম কে ব্রাহ্মিন হেম দামলং লে লাপেন আবাং আন্তা পাফুলং লে আবাং কাপা ফুলং জি কে আফি আলাম লো আহার চিলে রোকলক আন্তা সুয়া সুতি সি রোকলক লো পোয়ান সি পিনচং লো লাসোয়াজক সি আলাং লিতুমা ফানকে আনটাচেবল পুসি আরেং কে লকালাম পেন পাচে থাং লো লাপেন কুরকাং দায় কা পিনচং আতুমা ফানকে আনিং কে হ্যাং পেন আরনাম আহেম আলং আরনাম পাচারডম দাম লং লে লাপেন আমেন আন্তা এন লং লে কেতক কেলাং হিনসিতা নিং কে হ্যাং আতেং পেন চার্লি লং লে আমোদ পি আলামা বাংকে কুরকাং তুই কাচেক্রং আতুম কুরকাং দাই কাপিনচং আতুমা ফানকে আমহাং থেক ফ্লট পেন আমেক চিচে টিককে আকেং পাক আরুম সি চিবিবর ইদারলো দালিত সাখে আতুম আফান আনিং কেহাং আতেং লাপেন ইংসাম জিন পেন পাবলেং লংলে মাতে হিউম্যান রাইটস পিপেডেট পেনাজক ইনুত ইংতাংক্রিং লাপেন কেথেক সারাসং জাপো কার্লিতাং ডক্টর বি আর আম্বেদকার যা পন লেনসে কাচেসং ডেং পনল লাপেন মেথাং আকা ইং সামজিন পেন নিং কেহাং আতেং পেন ওলেং লং নং জি পো আর পং তুর প্রিং চেসং সি চুনল লাসি পিনিয়ার নিয়ন্তা দালিত আসানচম মতে আখায় তুমতা মেথাং আকাই কাবলেং উনাজা কং দোলো লাপেন নিং কেহাং আতেং পেন চকলেম চদাম লং লো লাসি হালা হেন লো হিউম্যান রাইটস লো মুনি ডাকায় লং কে পিয়ার্থে হাচে প্লট পেন থিথে টিককে মেথাং নিং কেহাং আতেং পেন কাবলেং উনাজা কং দো হালাবাংসু নিং কেহাং আতেং পেন কাবলেং লং কাবলেং উনাজা কং মাতে কে বেং কে ফান আবে পিন পেন কাবলেং লং নং জি আরন আফানসি হিউম্যান রাইটস পুলো নন ওয়ে চু প্রেক চু আপিয়ার্থে কে হিউম্যান রাইটস কে দোয়েক নং জি লাপেন পাথেওয়েক নং জি হিউম্যান রাইটস আজা কং কপিমা কোসন মালালে চেথান দাম ছিলনাং হিউম্যান রাইটস কপিল ইলিতুমাফান জাকং নাংকিপি হিউম্যান রাইটস ইলিতুমাফান জাকং নাংকিপি লাগে ফ্রিডম অফ স্পিচ মতে মুনে দাতুম আনকি কাদো কাবেতা নিং কেহাং আতেং পেন লামথে চেপাকলাং লং লাপেন মাদুয়াবাং ফুসিতা কেক্লেম কেদাম কে চকচে দকক প্লতে পাতুতে পিন পেন এলামথে পেন জংডুন লং ফ্রিডম টু চুজ রিলিজন মতে নিং কেহাং আতেং পেন আজাদ আনিম সিতামে রিমদুন লং আথে বাংস অপিয়ার থে লং কে এসন ওয়েট আনিম লে কেদো চটকালি

নলাই নালাই তুম মিলিয়াছে পিলাপেন রামসিং তিরাং আটোপেন কিলুন আর জুগ লং থাকলো কার্বেলুন চে থাকলুন কিলোত কেপার জু জামে গাং ডেং লংপেন আদন থু স্যামসন ইং কিলাপেন মালিনী দিশো পি আটোপেন কিলুন আর জুগ সিনাং আলো নালাম থেলাকে সামি মেট আং রং তটাংতে আর জুগ সিনাং স্যামসন ইং তিলাপেন মালিনী দিশো পি আটোপেন কিলুন লাভাং সলুন

পুথরপে নামা পরপাই ফরমানি পকে বা পড়লে চিতং এগলো না রেডিও কার্জু কে তো না রাধা ফানিলি বিশ্বজে রং ফার কার্ডম নবজে রেগলো দাংতে নিলে দেখে তো রেগলো দমে থাকমে কার্ডম জয় হিন্দ।

পুথরপে নামা পরপাই ফরমানি পকে বা পড়লে চিতং এগলো না রেডিও কার্জু কে তো না রাধা ফানিলি বিশ্বজে রং ফার কার্ডম নবজে রেগলো দাংতে নিলে দেখে তো রেগলো দমে থাকমে কার্ডম জয় হিন্দ।